MC Ray. Stage presentatie Sudhir. Get your tickets now via brazafest.nl. Super early bird tickets vanaf slechts €8,50. Koop je tickets uitsluitend via de officiële festival website brazafest.nl. Be there, feel the vibe en ontvang alvast een warme brasa. Namens Brazafest, get it now on brazafest.nl. Brazafest, powered by utix.nl en Ujala Radio. Wacht even. Ha, Jelly Brasa Fest, yes. Fase 1 is volledig uitverkocht. Sold out, haha. Hambolet, regelieten ze toch? Heb jij nog geen tickets? Dan is dit je kans om de early bird tickets in fase 2, mooi seizoen, in fase 2 te scoren. Wacht niet te lang, want in de volgende fase gaan de ticketprijzen omhoog. To Jeldi Kermousi, Jelly Gome, Jelly Brasa Fest. Ha, 100 Jelly Brasa Fest. Bestel nu via www.brazafest.nl. अगर आपके घर पर जन्मदिन है, सालगिरह है, जो भी खुशियां हैं, उजाला रेडियो पर अगर आपको फरमाइश देना है, 15 फरमाइश, 15 आवाजें फॉर मार 100 यूरो ऑफ उजाला रेडियो, स्टूर योर ईमेल नर info@ujala.nl, 15 आवाजें फॉर मार 100 यूरो ऑफ उजाला रेडियो.

0: तैयार हो जा। सुन वालो, उजाला ला रहे हैं उजाला ब्रासा मेला फेस्ट इंडोर समर एडिशन डेन हाग में। फूड, म्यूजिक, डांस, शॉप, मार्केट, कल्चर, फैमिली एंटरटेनमेंट, टेस्ट, बॉलीवुड फाइव्स एंड बीट्स। तू तैयार हो जा और जल्दी से अपन टिकट खरीद ले। ब्रासा फेस्ट जादा 29 en zondag 30 augustus. GIA Event Center Den Haag mee. Get your early bird tickets now via brasafest.nl. Super early bird tickets vanaf slechts €8,50. Koop je tickets uitsluitend via de officiële festival website brasafest.nl. Brasafest, powered by utix.nl en Ujala Radio. Brasafest.nl. Be there, feel the fire. अरे, सुन, वाक्तिकर, हाँ, जली ब्रासा फेस्ट, यस, फाज़ 1 इज volledig uitverkocht, sold out, haha, हम बोले रेली तो से तो, हैव यू नॉट गेन टिकट्स, दन इज दिस योर कांस ऑन द अर्ली बर्ड टिकट्स इन फाज़ 2, मोय सीज़न इन फाज़ 2 टू स्कोरन, वाक्त नीट लंग, वंट इन द वोलगेंडे फाज़ गान द टिकट प्राइसेस ओमहोग, टू जल्दी कर मौसी, चली घूमे, चली ब्रासा फेस्ट, हाँ, 100 चली ब्रासा फेस्ट, बेस्टेल नू फिया www.brasafest.nl.
1: Stichting Abhiyan. Stichting Swadesh aur Shri Lakshmi Narayan Mandir ke saath aap har ek ko prem purvak nimantran de rahe hain. इस साल के पार्थिव शिव पूजन में हिस्सा लेने के लिए पूज्य पंडित मान्यवर श्री पंडित परशुराम रामलोचन तिवारी जी के साथ शिव पूजन इस साल है अगस्त के 9 तारीख दिन में 12 बजे से 6 बजे तक स्ट्रांत नॉर्थ आ जूतरमीर में और पूजन में पान फूल प्रसाद अर्पण करने के पूरा पूरा मौका दिया जाएगा। आप हर एक को प्रेम पूर्वक निमंत्रण है आने के लिए 9 तारीख अगस्त नई खन औखुश दिन में 12 बजे से स्त्रंत नॉर्थ आ जूतरमेर में।
2: Wil jij Ujala Radio ook op je smartphone en tablet ontvangen? Ga dan naar de App Store en download de Ujala app. Dames en heren, hier volgt een dienstmededeling. De Ujala-trein rijdt 24 uur per dag, 7 dagen in de week, zonder vertraging. Herhaling. De Ujala-trein rijdt 24 uur per dag, 7 dagen in de week, zonder vertraging. Einde dienstmededeling.
3: You are.
4: Dit is het Ujala-nieuws. Goedemorgen, ik ben Frank van der Klucht. De FIFA heeft het omstreden plan losgelaten om een belang in de commerciële WK-rechten te verkopen aan externe investeerders. Dat meldt de New York Post op basis van ingewijden. Het plan stamde naar weerstand uit de Europese voetbalwereld. Ook de investeringsmaatschappij van ondernemer Joshua Kushner was betrokken. 4 bronnen noemen de deal definitief van de baan. In de auto die vrijdagavond werd onderzocht aan de Melkweg in Bilthoven zijn geen gevaarlijke stoffen aangetroffen. Bewoners van de zo'n 50 geëvacueerde woningen konden weer terug naar huis. De politie meldde vrijdagavond eerst mogelijke gevaarlijke stof in de auto en hield rond middernacht 2 mogelijke betrokken mannen aan. Napels is getroffen door een aardbeving met een kracht van 4,7. Het epicentrum lag in het vulkanische gebied Campi Flegri, op 3 kilometer diepte, rond 7:45. Zeker 21 mensen raakten gewond, van wie 2 ernstig. En gebouwen liepen ook schade op. Na tientallen naschokken werd het treinverkeer rond Napels tijdelijk stilgelegd. Beleggers stuurden het aandeel Apple ruim 7% lager, ondanks hogere omzet en winst in het laatste kwartaal van topman Tim Cook. Een tegenvallende prognose wijst op grote tekorten aan onderdelen door de AI-datacenterboom. Dat meldde Cook vandaag. Amazon steeg juist meer dan 15%, de beste dag in jaren. En dan tot slot het weer. Vanochtend schijnt de zon flink, afgewisseld met enkele stapelwolken in het land. Lokaal valt in het noorden een enkel buitje, maar op veruit de meeste plaatsen blijft het droog. De temperatuur is netjes 20 tot 22 graden. En tot zover het nieuws op Ujala Radio.
3: Hi, this is Deepika Padukone.
5: Hi, this is Imran Khan.
6: Hi, this is Sunny Deol.
7: Hi, this is Ajay Devgan.
8: Hi, this is Ranveer Singh.
9: Hi, this is Sonu Sodhanigam.
10: My name is Shah Rukh Khan.
11: Hi, Holland. My name is Kajol and you're listening to Ujala Radio. To Ujala Radio. Ujala Radio. Ujala Radio.
0: अरे अरे रे रे सुन सुन सुन भाऊजी सुन चली ब्रासा फेस फास 1 इज volledig uitverkocht en sold out dus heb je nog geen tickets तो भैया से बोल भाऊजी तू मांगे जाए ब्रासा फेस dan is dit die kans om de early bird tickets in fase 2 te scoren भाऊजी सुन तू wachtie nakker तू देर nakker want in de volgende fase gaan de ticketprijzen omhoog तू जल्दी कर भाऊजी भैया से बोल ना चली घूमे चली ब्रासाफेस्ट ब्रासाफेस्ट बेस्टल न्यू फिया www.brasafest

या जो भेजी थी दुआ वो जाके आसमां से यूं तक रह गई. द स्टेम फॉन अरिजीत सिंह साहब मेट नंदिनी श्रीकार इज अफकमस्टिक आउट द फिल्म शंघाई. Ja, de stem van Arijit Singh kan elk moment van de dag. Maakt niet uit hoe laat het is, of het nou vroeg is, 's avonds is, in de middag of in de nacht. Het kan altijd. Ja, het is echt geen toeval hoor. Of ik wilde zeggen, ik doe het niet bewust, het is juist toeval. Want ook in deze Ghana hoor je de stem van Arijit Singh. Tum se bhi zyada.

0: ये हंजुआ दी धार आज चले चले के कर गया ठार तेरा प्यार माही वे टूट गए तार तार तार ओ।
1: यह फिल्म का नाम है चंडीगढ़ के करे आशिकी और गाना का नाम है कल्ले कल्ले या हेरलक गाना गाना दी ये होर्ट ऑफ योर फेवरेट रेडियो स्टेशन उजाला रेडियो. Zorg ervoor dat dit een onvergetelijke dag is. Wees tevreden en wees gelukkig. Want wie niet tevreden is met wat hij heeft, zal ook niet tevreden zijn met wat hij krijgt. Ja, als je tevreden bent met weinig, ja, dan bezit je altijd veel. Ja toch, dat zijn de wijsheden die ik je vandaag meegeef. We zitten er gezellig bij. We genieten van elk moment. En zo genieten we ook van deze Keseria Dance Mix Ghana.

रंग जाओ जो मैं हाथ लगाऊं एट फिल्म ब्रह्मास्त्र हियर सो बाय उजाला रेडियो द वर्सी केसरिया डांस मिक्स या देसो हो je niet vaak toch. Ja, uit de film Brahmastra, dat is de film waarin Ranbir Kapoor en Alia Bhatt begonnen te daten tijdens het maken van de film. Ja, en in 2022 kwam die film uit, maar ja, het maken van die film begon al veel eerder. Laten we even terug gaan in de tijd, naar de tijd van Dil To Pagal Hai. Boli Si Surat.

दरअसल अरिजीत सिंह और गाना का नाम है तेरा यार हूँ मैं, फिल्म का नाम है सोनू की तीतू की स्वीती। यार फिल्म वारिन सोनी सिंह वेर अं कमबैक मार्क्ट नार फिल्म प्यार का पंचमा। प्यार का पंचमा 2 was dat uit het jaar 2015 en ja, deze film kwam uit in het jaar 2018 en dat was dus zijn comeback film. Ja, een mooi nummer over vriendschap. Je hebt vrienden in het leven, maar je hebt ook vrienden voor het leven. Ja, ik vergelijk vriendschap ook vaak met goede wijn. Want wijn en vriendschap worden beter met de jaren.

सुन तू कान खोल के सुन तू मोई से सुन हाँ सुनना चली ब्रासा फेस फासे 1 इज volledig uitverkocht sold out. Heb jij nog geen tickets? Dan is dit die kans om de early bird tickets in fase 2 te scoren. Wacht niet te lang, want in de volgende fase gaan de ticketprijzen omhoog. Or manga hojaga. Dus toen na wacht ik er. Esuga, toen na wacht ik er. Toen jolike, jolly gume, jolly brasafes. Brasafes. Bestel nu via www.brasafes.nl.